যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেরই কিন্তু বিশ্বাস যে জীবনে কিছু করতেই পারবো না, হয়তো শুধুমাত্র জীবনে কোনো একটা সময় ব্যর্থ হয়েছিলাম, এই কারণেই আর পরের স্টেপটা নিতে আমরা ভয় পাই। আর এখান থেকেই তোমাকে আমাকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে আর কিছুই না, ওই হাতির মতোই অবস্থা হবে তোমার আমার। আর এই গল্পটা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, বিশ্বাসই কিন্তু তোমাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে, শুধু তুমি কোনটাকে কিভাবে দেখছো, কিভাবে বিশ্বাস করছো তার উপরে সবটা ডিপেন্ড করছে। আর ব্যর্থতা হলো শেখার একটা অংশ মাত্র, জীবন যুদ্ধে কখনো হাল তো ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আজকে যদি আমরা ভাবি যে এই তো মুখ থুবড়ে বললাম ব্যাস আর তো উঠতেই পারবো না, তাহলে কি সত্যিই কোনোদিনও তুমি উঠতে পারবে? পারবে না তো, তাই চেষ্টাটা করে যেতে হবে। এই পারবো না শব্দটাকে ডিকশনারি থেকে, জীবনের ডিকশনারি থেকে ডিলিট করে জাস্ট ঠিক আছে পড়েছ, আবার ধুলো ছেড়ে আবার উঠে পড়তে হবে, দৌড়াতে হবে, ঠিক সেই সাফল্যের চূড়ায় পৌঁছাতে তো তুমি বাধ্য। কারণ আর যাই হোক, যেখানে

অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়।

শুনলেন আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সরকার আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেবে বলে ঘোষণা করেছে। রাজ্য অর্থ দপ্তর গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে, ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। উল্লেখ্য, গত 22 জুন রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। স্কুল শিক্ষা দপ্তর কলকাতা স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সময় মতো পৌঁছে দেবার জন্য নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে খাবার বহনকারী ট্রাকগুলিকে নির্দিষ্ট একই রুট ধরে প্রতিদিন যাতায়াত করতে হবে, যাতে চালকরা রাস্তা সম্পর্কে অবহিত থাকেন। রাজ্যে পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পে গতকাল খাবার পরিবেশনে মান্য কার্যবিধি জারি করে দপ্তর। এই নির্দেশিকায় জিপিএস ট্র্যাকিংও বাধ্যতামূলক করা হচ্ছে। সকালে স্কুলের ক্ষেত্রে 8:30 ও দুপুরের স্কুলে বেলা 1:30 মধ্যে খাবার পৌঁছে দিতেই হবে। কোনো সাথেই খাবার পরিবহনকারী ট্রাক স্কুলে দাঁড় করিয়ে রাখা যাবে না। রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের জল জীবন মিশনের 30,000 কোটি টাকা আত্মসাত করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাত রবীন্দ্র ভবনে গতকাল এক পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, দুর্নীতির ফলেই সাধারণ মানুষ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে।
1: জল জীবন মিশন, তার আন্ডারে পশ্চিমবঙ্গ প্রায় 60,000 কোটি টাকা পাবে। গত সরকারের সময় 30,000 কোটি টাকা এসেছিল, পুরোটা মাটির নিচে চলে গেছে, কিন্তু জল আসে। পাইপ 600 কোটি টাকার কেনা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোথাও শহরেও নেই, গ্রামেও নেই, এত বড় দুর্নীতি, 30,000 কোটি টাকার কোনো হিসাব নেই। পাহাড় থেকে সাগর সব জায়গায় জলের সমস্যা এখনো আছে। এই নিয়ে চিন্তা ভাবনা চলছে, পরবর্তী ফেজের টাকা এসে যেতে ভালো কাজ হওয়ার চেষ্টা হবে এবং দুর্নীতি তদন্ত হবে।
0: পূর্ব মেদিনীপুর জেলার ময়নার 4টি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধানরা পদত্যাগ করায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তারই অবসানে ভোটাফুটি হয়। সেখানেই ময়না ব্লকের নৈছনপুর 1, নৈছনপুর 2, গজিনা ও ময়না 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান ও উপপ্রধানরা নির্বাচিত হলেন। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হতে পারে। গত সোমবার এ সংক্রান্ত শুনানি 1 সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল। এর আগে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের রক্ষা কবচের মেয়াদ অক্টোবর মাস পর্যন্ত বৃদ্ধি করলেও তাঁর চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই আজ শুনানি হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ দিন দিনে সরকারি সফরে রাজ্যে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিশিষ্ট কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদের 138তম জন্মদিবস উপলক্ষে সিপিএমের পক্ষ থেকে আজ রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে গোবরা কবরস্থানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দলের রাজ্য সদর দপ্তর, মুজাফফর আহমেদ ভবন, গণশক্তি ভবন ও মুজাফফর আহমেদ

0: পাঠাগারে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে। দুপুরে কলকাতা কলেজ স্কোয়ারে এনবিএ আয়োজিত বইয়ের হাটের উদ্বোধন করবেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু। বিকেল 5টায় কলকাতার মহাজাতি সদনে মুজাফফর আহমেদ স্মৃতি ও পুরস্কার এবং সভার আয়োজন করা হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে উপরের পাঁচটা জেলাতে, আর তার সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের 6 তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। দক্ষিণবঙ্গে এখন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবং 6 তারিখে আরো বৃষ্টিপাত, কিছুটা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে হতে পারে।
0: একটানা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। কোচবিহার সদর মহকুমায় গত 24 ঘন্টায় 254.20, মাথাভাঙায় 154 এবং তুফানগঞ্জে 52 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। সুন্দরবন এলাকার কাকদ্বীপ, নামখানা সাগরে সকাল থেকেই প্রবল বৃষ্টির দাপট। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।

শুনলেন ভীম পলশ্রীর রাগে, খেয়াল শিল্পী সোমা পান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন চঞ্চল ভট্টাচার্য, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটু পরেই সংবাদ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে উর্বশী।

আধুনিক গান শুনছেন শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়। পরের গানটির কথা তাপস চট্টোপাধ্যায় এবং তারপর অমূল্য চট্ট অমূল্যচন্দ্রদের কথায় শুনবেন আধুনিক।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়াময় 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিও ঘড়িতে সময় বলছে এখন রাত 8টা, আর সময়টা হিন্দি ছায়াছবির গানের। প্রথম গানটি শুনবেন হিন্দি ফিল্ম শোর থেকে, শিল্পী লতা মঙ্গেশকর এবং মুকেশজির ডুয়েটে।

পরবর্তীতে শুনবেন হিন্দি ফিল্ম ছায়া। এ ফিল্ম থেকে পরবর্তী গানটি লতা মঙ্গেশকর এবং তালাত মাহমুদের ডুয়েটে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন হিন্দি ফিল্ম বালিকা বধূ। এই ফিল্ম থেকে গানটি অমিত কুমারের কণ্ঠে।

0: এখন শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইম্ফলে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ভারতীয় নৌসেনা 2-0 গোলে ন্যারোকা এফসিকে হারিয়ে দিয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং এবং পুলিশ এসির মধ্যে খেলাটি আজ প্রবল বৃষ্টির জন্য মাঝপথে পরিত্যক্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেদেশে পৌঁছেছে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে বা মহিলাদের সিঙ্গলসে 7 জন ভারতীয় খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ইম্ফলে আজ ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে ভারতীয় নৌসেনা 2-0 গোলে ন্যারোকা এফসিকে হারিয়ে দিয়েছে। ম্যাচে 23 মিনিটে রোশন পান্না এবং 65 মিনিটে মোহাম্মদ ইনায়াত গোল দুটি করেন। গ্রুপ ডিতে থাকা ভারতীয় নৌসেনা 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে। 2 ম্যাচে 1 পয়েন্ট সংগ্রহ করে ন্যারোকা গ্রুপের শেষ স্থানে রয়েছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে ইন্ডিয়ান আর্মি বাগপত এফসির মুখোমুখি হয়েছে। বিরতিতে ইন্ডিয়ান আর্মি 4-0 গোলে এগিয়ে রয়েছে। সমীর মুর্মু, সাইখাম বারি সিং, শুভম রানা, ক্রিস্টোবার কামি গোল করেছেন। মোহামেডান স্পোর্টিং মাঠে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং এবং পুলিশ এসির মধ্যে খেলাটি প্রবল বৃষ্টির কারণে মাঝপথে পরিত্যক্ত হয়েছে। সে সময় খেলার ফলাফল ছিল 1-1। পুরুষদের ক্রিকেটে আসন্ন টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছেছে। 7 আগস্ট থেকে কলম্বোতে 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর 15 আগস্ট গোয়ালে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ 23 আগস্ট। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাহিন নবীকে। এছাড়া হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপও চোটের কারণে অনুপস্থিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-27 অন্তর্গত এই সিরিজে শুভমান গিলের নেতৃত্বে খেলছে ভারত। পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ক্রিকেট টেস্টে আজ চতুর্থ দিনে একটু আগে পাওয়া খবরে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 117 রান করেছে। পাকিস্তানের সাজিদ খান 4টি, আলী উসমান 3টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে 344 রানের জবাবে পাকিস্তান 387 রান করেছে। কমনওয়েলথ গেমসে সফল পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে হরিয়ানা সরকার। গ্লাসগোতে অসাধারণ পারফর্ম করা রাজ্যের ক্রীড়াবিদদের জন্য মোট 13,47,00,000 টাকার নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে স্বর্ণপদকজয়ীদের প্রথম শ্রেণী সরকারি চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি 2030 সালের কমনওয়েলথ গেমস ভারতে আয়োজনের তোড়জোড় শুরু হল আনুষ্ঠানিকভাবে। আজ সকালে কমনওয়েলথ স্পোর্টস ফেডারেশনের অফিসিয়াল পতাকা নিয়ে আসা হয়েছে আহমেদাবাদে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের আজ মিশ্র ফলাফল। মহিলাদের সিঙ্গলসে ভারতের 7 খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের থেকে বিদায় নিয়েছেন ভারতের 6 জন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তন্ভী শর্মা এবং শ্রেয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনগর ভারতেরই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং রাধিকা শর্মা জুটিকে পরাজিত করেন। পুরুষদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্বসেরা কিদাম্বি শ্রীকান্ত, মিথুন মঞ্জুনাথ, কিরণ জর্জ, রণক চৌহান, সনিত সায়ানন্দ এবং তরুণ মান্যপল্লি প্রথম রাউন্ডে হেরে যান। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026 ড্র আজ নতুন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয়েছে। ঘরের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের 9ম বাছাই হিসেবে অভিযান শুরু করবেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন 14 নম্বর বাছাই হয়েছেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের সেন্ট লুইস পর্বের র্যাপিড সেকশনে বিজয়ী হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস চেস ক্লাবে 3 দিনের এই প্রতিযোগিতায় 18 রাউন্ডের ম্যাচে 12 পয়েন্ট

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় অনুমোদন পেয়েছে। মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের

0: মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: न्यायपालिका के बढ़ते कार्यभार, न्यायिक विषयों के बदलते प्रकृति व उभरते कॉन्स्टिट्यूशनल लीगल इंटरप्रिटेशन के नए सवालों को ध्यान में रखकर माननीय सुप्रीम कोर्ट में न्यायाधीशों की संख्या बढ़ाना एक समय की मांग और समयानुकूल सुधार भी है, जिसमें संवैधानिक पीठों के अधिक गठन की आवश्यकता भी एक प्रमुख पहलू है।
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছেন। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প JWS চালু রেখেছে বলে আজ লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। তিনি জানান, 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষের মধ্যে 456 জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে 19,41,00,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা DPDP আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলে লোকসভায় জানান মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। এই ভুলের জন্য মেটা দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তিনি জানান, এ পর্যন্ত আটকে পড়া 4,000-এর বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিজেপি ঝাড়খণ্ডের জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা

0: প্রতিবাদ আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, তাঁর দল রাজ্যে ক্ষমতাসীন জোটের অংশ হওয়ায় রাহুল এই নিয়ে একটি কথাও বলছেন না।
1: जो बच्चे आज राहुल जी के साथ थे उन्हें मैं बहुत प्यार से कहना चाहूंगा कि निडर रहना, बिल्कुल आप घबराना मत। हम विश्व की सबसे बड़ी पॉलिटिकल पार्टी हो सकते हैं, हम सब पार्टीज हो सकते हैं, मगर आप हमारे हैं, प्रधानमंत्री आपके हैं, हम सब आपके साथ हैं। हम ऑपोजिशन की और राहुल गांधी की झूठी नरेटिव यहाँ एक्सपोज करना चाहते हैं।
0: आकाशवाणी कोलकाता केंद्र থেকে। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সাথে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারার শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তার সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। সংবিধানের 370 ও 35 এর এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তে আজ 7 বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। এদিকে সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা 370 অনুচ্ছেদ বাতিলকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন 2019 এর 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে।
2: पश्चिम बंगाल ने हमारे देश को सामाजिक जागरण, शिक्षा, साहित्य, कला और महिला नेतृत्व की बहुत बड़ी समृद्ध परंपरा दी है। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
0: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ইসারানী বারুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। এদিকে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে জয় পেয়েছেন অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়। তবে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের 6 জন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ
3: मुख्य समाचार। भारत ने पाकिस्तान को जम्मू कश्मीर के कब्जे वाले क्षेत्रों में हिंसा रोकने, आतंकी नेटवर्क को खत्म करने और भारतीय क्षेत्रों को तुरंत खाली करने को कहा। मेटा के सीईओ मार्क जुकरबर्ग ने बाल यौन शोषण सामग्री, डी फेक सामग्री और प्लेटफॉर्म की खामियों पर केंद्र सरकार से माफी मांगी। चीन ने अमेरिका के खिलाफ जवाबी आर्थिक कदमों की घोषणा की जिसमें अमेरिका को ड्रोन निर्यात पर नियंत्रण भी शामिल। और कोरिया मास्टर्स बैडमिंटन में तन्वी शर्मा और अनमोल खरब सहित 7 भारतीय महिला खिलाड़ी सिंगल्स के प्री

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। আজকে প্রথমে থাকছে 1982 রিলিজ হওয়া হিন্দি ফিল্ম সনম তেরি কসম। এই ছায়াছবি থেকে ব্যাক টু ব্যাক দুটো গান, ওয়ান অ্যান্ড অনলি দ্য লেজেন্ড কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান, এখন শুনবেন হিন্দি ফিল্ম দিল্লি কা থুক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 11টা বেজে 37 মিনিট হয়ে 35 সেকেন্ড। শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান।

এখন শুনবেন হিন্দি ফিল্ম ধকান। এই ছায়াছবি থেকে প্রথম গানটি উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক ও কুমার শানুর কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে সময় 11:55 আর অনুষ্ঠানের একদম শেষ লগ্নে, মানে যাবার পালা, তাই যেতে যেতে শেষ গানটি রেখে যাব আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের ডুয়েটে ফিল্ম ধাকান থেকে আপনাদের জন্যে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে গত চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প তথা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ সর্বনিম্ন যথাক্রমে 98% 87%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 64.9 মিলিমিটার। পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন শুনবেন 6 আগস্ট 2026 অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে শুনবেন গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত মহাভারত থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী, 6:40 আপনার স্বাস্থ্য, স্বাস্থ্যের ওপর বিকিরণের ক্ষতিকর প্রভাব বলেছেন ডক্টর অরিন্দম চক্রবর্তী, 6:45 প্রাত্যহিকী সুতপা চট্টোপাধ্যায় ও সম্মান দাস, 7:45 রবীন্দ্রসঙ্গীত মানুষ ভুল, 8:00 জানা অজানা আর নয় হিরোশিমা, এ বিষয়ে বলেছেন মোহিত রায়, 8:05 নজরুল গীতি নবনীতা বসু, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুজন বসুর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল, পরিবেশনায় ভ্রমন্তী সরকার, 9:00 গানে গানে ছায়াছবির গান প্রথম পর্ব, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

১১টায় যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় কিংসুক ঘোষ ও অন্বেষা চট্টোপাধ্যায়। ১২টায় অতুল প্রসাদের গান পরিবেশনায় সমিতা মুখোপাধ্যায়। ১২:১৫তে লোকগীতি অদীপা সাহা। ১২:৩৩ গ্রামীণ যুবাদের জন্য অনুষ্ঠান পশ্চিম বর্ধমানের রূপনগর থেকে জীবনের জলছবি। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। ১টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, ১টা ৪৫ মহিলা মহল ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। ২:৩০ বাংলা আধুনিক গান গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন প্যানপেটিয়া কল। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ইতিহাস, আলোচনায় বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী সঙ্গে দুই শিক্ষার্থী। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি চন্দ্র মুর্মু সহশিল্পীবৃন্দ। ৬:১৫তে সমাজে মদ্যপান ও বর্তমান পরিস্থিতি এই বিষয়ে সুরতান মান্ডির সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্বের। পরে শুনবেন লোকগীতি নীলমণি টুডু, অঞ্জলি সরেন এবং সহশিল্পীবৃন্দ। ৬:৪০ কৃষি কথার আসর, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এ বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:১০ রামায়ণ গান পরিবেশনায় গোপাল চন্দ্র পাল ও সহশিল্পীবৃন্দ। ৭:৩০ সমীক্ষা, ৮টায় অনুরোধের আসর, ৮:৩০ অন্বেষা, হিরোশিমা নাগাসাকি শিক্ষা এ বিষয়ে কথিকা বলেছেন প্রফেসর শ্যামল চক্রবর্তী। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল পরিবেশনায় ভ্রমন্তী সরকার। ৯:৩০ নাটক অনাদির পত্নীলাভ রচনা স্বপন বন্দ্যোপাধ্যায় প্রযোজনা সুভাষ দাস। ১০টায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, প্রথমে শুনবেন মারাঠি ভাবগীতি পরিবেশনায় ভৈরব কালে, এটি আকাশবাণী নাগপুরের একটি অবদান। পাঞ্জাবি লোকগীতি পরিবেশনায় সুখবিন্দর সিং, আকাশবাণী জলন্ধরের অবদান। ১১টায় শাস্ত্রীয় সঙ্গীতে সেতার পরিবেশনায় সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল ৬:১৫তে সুবদ্ধ সঙ্গীতে শরদ পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত মানস ভুল, ৬:৩৫ রামচরিত মানস শুনবেন ১৯৪ পর্ব। ৬:৪৫ ভজন মন্দিরার লাহিরি। ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সঞ্জিদা সুলতানা। ৮:৩০ নজরুল গীতি দেবযানী লাহিরি। ৮:৪৫ রজনীকান্তের গান সমিতা মুখোপাধ্যায়। ৯টায় লোকগীতি অদীপা সাহা। ৯:১০ রাজধারা উপস্থাপনায় পূজা মিশ্র। ১০:১৫ আঞ্জুমান। ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রোগ্রেসিভ ভৌমিক। ১২টায় সুরভি। ১২:২০ এবং ১টা বেজে ১০ মিনিটের পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনায়ও প্রোগ্রেসিভ ভৌমিক। ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা পরিবেশনায় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। এরপর সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় মানস ভুল, ৫:২০ উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা। ৬:১০ হিন্দি অনুষ্ঠান উপস্থাপনায় প্রীতি মুরারকা। ৬:৩০ গুলগুলসান। ৭:১০ ভজন মন্দিরা লাহিরি। ৭:৩০ দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা। ৮টায় ছায়াছবির গান। ৮:১৫ নানা রঙের গান। ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর। ৯:১৬তে স্পটলাইট। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। ১১:১০ হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন ৬ই আগস্ট ২০২৬ অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা মিডিয়াম ওয়েব ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্টসে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে সময় বলছে ১২:০০ বেজে ৬ মিনিট হয় ২০ সেকেন্ড। জয় হিন্দ।